সুপ্রভাত, অনুষ্ঠানটি শুনিলে। এইবার আগবহাইছো মূর্ছনা। অনুষ্ঠানের প্রথমেই শুনক অকন বোলছবির ভূপেন হাজৰিকা আৰু সঙ্গীসকলৰ কণ্ঠৰ এই গীতটি।

এটি যাযাবর, মই এটি যাযাবর, ঘরার দিহিঙে দীপাঙে লরণী বিচারি নিজা ঘর, মই এটি যাযাবর।